এই সম্পূর্ণ পুরানা বেচা মনিলে যৌবনাই দিয়ে ছোড়া শ্রীষ্ক দেবলি অনি পথে সম্পূর্ণ জানাইলে মাইলে শ্রীষ্ক দেব দেখি পাইলে সম্পূর্ণ জানলে যত জানলে অগাড়ি তিনি না সই বতাই দিয়ে বাবা শ্রী হরি নাম সমজান ভনে ছোর ভয়ে গল্লা কাজ ক্রিয়া পছাড়ি উছালে আপ মরে গয় গয়ে আপনো বংশ রয় ক্রিয়া পানি ভয় কেতে রয়ে লোকমা পানি তিন

পানি কে অন্য ভাবেন তো পদার ফের টেস্ট দেখা হালা দেখুন ভয় সারা ভস্ম চুর কই বান্ধবন্ধু জিন্দা ছাই উতাপতি ভিস্তার আজকা সেই ভাই ছোড়া পানি ভস্ম ভাই ভিস্তার আসলা গান্ধারী পানি স্বর্গারণ ভাই বসিও উতাপতি অর্জুন ফর্কের আর কে ভাল লাগলো ভাই রাজা ইজিৎ লাই ভানে হে প্রভু সারা সার কে ছাই না